নমস্কার শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন আকাশবাণী চাইবাসা কেন্দ্র FM এর 101.7 MHz-এ। সকলকে স্বাধীনতা দিবসের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান সাতরং। আজ অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি আমি রুদ্রাণী ঘোষ, আর আমার সঙ্গে রয়েছেন মুনমুন দত্ত। স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার, দীর্ঘ সংগ্রাম, আত্মত্যাগ ও অসংখ্য দেশপ্রেম।

আত্মত্যাগ করেন। অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন এবং ভারত ছাড়ো আন্দোলনের মতো নানা সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতার পথ তৈরি হয়। অবশেষে 1947 সালের 15ই আগস্ট ভারত স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। প্রতিবছর স্বাধীনতা দিবসে দেশের সর্বত্র জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বিদ্যালয়, সরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠনে সাংস্কৃতিক অনুষ্ঠান, দেশাত্মবোধক গান, কবিতা ও বক্তৃতার আয়োজন করা হয়। দিল্লি লালকেল্লায় ভারতের প্রধানমন্ত্রী জাতীয় পতাকা উত্তোলন করেন এবং দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেন। এই দিনটি আমাদের মনে দেশপ্রেম ও জাতীয় ঐক্যের অনুভূতি জাগিয়ে তোলে। স্বাধীনতা শুধু বিদেশি শাসন থেকে মুক্তি নয়, স্বাধীন প্রকৃত অর্থ হল নিজের দেশকে উন্নত, শান্তিপূর্ণ ও শক্তিশালী করে তোলা। আমাদের দেশের সংবিধান সকল নাগরিককে সমান অধিকার দিয়েছে, তাই জাতি, ধর্ম, ভাষা বা প্রদেশের ভেদাভেদ ভুলে আমাদের একসঙ্গে দেশের উন্নতির জন্য কাজ করতে হবে। দেশের ভবিষ্যৎ তরুণ প্রজন্মের হাতে, তাই আমাদের মন দিয়ে পড়াশুনো করতে হবে, শৃঙ্খলাবদ্ধ হতে হবে এবং দেশের সম্পদ ও পরিবেশ রক্ষা করতে হবে। দুর্নীতি, হিংসা, কুসংস্কার ও বৈষম্যের বিরুদ্ধে সচেতন হতে হবে। স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগকে স্মরণ করে একটি সুন্দর ও উন্নত ভারত গড়ে তোলাই হবে তাঁদের প্রতি আমাদের প্রকৃত শ্রদ্ধা। স্বাধীনতা দিবস আমাদের কাছে শুধু আনন্দের দিন নয়, আত্মসমালোচনা ও নতুন সংকল্পের দিনও। স্বাধীনতার মূল্য বুঝে আমরা যদি সততা, ঐক্য ও দেশপ্রেমের সঙ্গে নিজেদের দায়িত্ব পালন করি, তবে ভারত আরও শক্তিশালী ও সমৃদ্ধ দেশ হয়ে উঠবে। আসুন, স্বাধীনতা দিবসে আমরা সকলে সংকল্প করি দেশের ঐক্য, শান্তি ও উন্নতির জন্য সর্বদা কাজ করব। ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে বাঙালিদের অবদান কিন্তু অত্যন্ত গৌরবময়। 1920 শতকে বহু বাঙালি বিপ্লবী দেশের স্বাধীনতার জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন। তাদের সাহস, আত্মত্যাগ ও দেশপ্রেম ভারতীয় যুব সমাজকে স্বাধীনতার সংগ্রামে অনুপ্রাণিত করেছিল। 1905 সালে বঙ্গভঙ্গের প্রতিবাদকে কেন্দ্র করে বাংলার স্বদেশী আন্দোলন ব্যাপক প্রসার ঘটে। বিদেশি পণ্য বর্জন, স্বদেশি দ্রব্য ব্যবহার এবং জাতীয় শিক্ষার প্রসারের পাশাপাশি গড়ে ওঠে বিভিন্ন বিপ্লবী সংগঠন। অনুশীলন সমিতি ও যুগান্তরের মতো সংগঠনগুলি তরুণদের মধ্যে দেশপ্রেম ও স্বাধীনতার আকাঙ্ক্ষা জাগিয়ে তোলে। ক্ষুদিরাম বসু বাংলার বিপ্লবীদের মধ্যে বিশেষভাবে স্মরণীয়। অতি অল্প বয়সে তিনি দেশের স্বাধীনতার জন্য বিপ্লবী কর্মকাণ্ডে যোগ দেন। তাঁর সাহস ও আত্মত্যাগ পরবর্তী প্রজন্মের কাছে অনুপ্রেরণার প্রতীক হয়ে ওঠে। যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, যিনি বাঘা যতীন নামে পরিচিত ছিলেন, একজন অসাধারণ বিপ্লবী নেতা। তিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলন সংগঠিত করার চেষ্টা করেন। তাঁর বিখ্যাত উক্তি, আমরা মরব, জগৎ জাগবে, তাঁর আত্মত্যাগের মানসিকতাকে প্রকাশ করে। মাস্টারদা সূর্যসেনের নেতৃত্বে 1930 সালে চট্টগ্রাম অস্ত্রাগার আক্রমণ ব্রিটিশ বিরোধী আন্দোলনের এক উল্লেখযোগ্য ঘটনা। প্রীতিলতা ওয়াদ্দেদার, কল্পনা দত্ত সহ বহু তরুণ তরুণী এই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁদের সাহস ও আত্মত্যাগ স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে চিরস্মরণীয়। প্রীতিলতা ছিলেন বাংলার অন্যতম সাহসী নারী বিপ্লবী। তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন। তাঁর আত্মত্যাগ ভারতীয় নারীদের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণের ক্ষেত্রে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে। বাঙালির গৌরব নেতাজি সুভাষচন্দ্র বসু স্বাধীনতা সংগ্রামের এক অনন্য নেতা। তিনি আজাদ হিন্দ ফৌজকে সংগঠিত করে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের ডাক দেন। তাঁর দেশপ্রেম, নেতৃত্ব ও আত্মত্যাগ ভারতবাসীর মনে গভীর প্রভাব ফেলেছিল। এক কথায় বলতে গেলে, ভারতের স্বাধীনতা অর্জন কোনো একক ব্যক্তি বা সংগঠনের কৃতিত্ব নয়,
অসংখ্য মানুষের দীর্ঘ

সংগ্রাম ও আত্মত্যাগের ফলেই স্বাধীনতা এসছে। বাঙালি বিপ্লবীদের সাহস, দেশপ্রেম ও আত্মবলিদান ভারতের স্বাধীনতার ইতিহাসকে সমৃদ্ধ করেছে। তাঁদের জীবন আমাদের শেখায় দেশের প্রতি ভালোবাসা, সাহস ও ঐক্য থাকলে কঠিনতম সংগ্রামও সফল করা যায়। এছাড়া ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে বাংলার নারীদের অবদান তা বলে অস্বীকার করা যায় না। তাঁরা শুধু ঘরের চার দেওয়ালের মধ্যেই আবদ্ধ থাকেননি, দেশের স্বাধীনতার জন্য পুরুষদের পাশাপাশি সাহসের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছেন। কেউ বিপ্লবী আন্দোলনে যুক্ত হয়েছেন, কেউ স্বদেশী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, আবার কেউ দেশের জন্য নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করেছেন। কল্পনা দত্ত ছিলেন চট্টগ্রাম বিপ্লবী দলের অন্যতম সাহসী সদস্য। তিনি সূর্য সেনের নেতৃত্বে ব্রিটিশ বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেন। তাঁর সাহস, দৃঢ়তা ও দেশপ্রেম বাংলার নারীদের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণের এক উজ্জ্বল দৃষ্টান্ত। বীণা দাশও ছিলেন একজন সাহসী বাঙালি বিপ্লবী। তিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিবাদে সক্রিয় ভূমিকা পালন করেন। তার সাহসী কর্মকাণ্ড সেই সময়ে তরুণ সমাজকে গভীরভাবে অনুপ্রাণিত করেছিল। স্বাধীনতা আন্দোলনে বাংলার আরেক অমর নারী হলেন মাতঙ্গিনী হাজরা। 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের সময় তিনি মিছিলে নেতৃত্ব দিতে গিয়ে ব্রিটিশ পুলিশের গুলিতে শহীদ হন। মৃত্যুর আগেও তিনি জাতীয় পতাকা হাতে এগিয়ে চলেছিলেন, তাই তিনি আজও বাংলার মানুষের কাছে গান্ধী বুড়ি নামে শ্রদ্ধার সঙ্গে স্মরণীয়। এছাড়া বাসন্তী দেবী, সরলা দেবী, চৌধুরানী, উর্মিলা দেবী সহ বহু বাঙালি নারী স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁরা সভা, মিছিল, স্বদেশী প্রচার, জাতীয় শিক্ষা এবং আন্দোলনকারীদের সহায়তা করার মাধ্যমে স্বাধীনতার সংগ্রামকে এগিয়ে নিয়ে যান। ভারতের স্বাধীনতা অর্জনের ইতিহাসে বাংলা নারীদের অবদান কখনো ভোলার নয়। তাঁদের সাহস, ত্যাগ ও দেশপ্রেম প্রমাণ করে যে স্বাধীনতার সংগ্রামে নারী পুরুষ সকলেরই সমান ভূমিকা ছিল। তাঁদের আত্মত্যাগ আমাদের কাছে চিরকাল অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। স্বাধীন ভারতের নাগরিক হিসেবে তাঁদের আদর্শ অনুসরণ করে দেশকে আরও সুন্দর ও সমৃদ্ধ করে তোলাই আমাদের কর্তব্য।

0: শ্রোতা বন্ধু, শুনছিলেন দেশাত্মবোধক গান, কণ্ঠে স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত। জাতীয়তাবাদী স্বাধীনতা সংগ্রামী আধ্যাত্মিক সাধক ও প্রখ্যাত দার্শনিক ঋষি অরবিন্দ ঘোষের জন্মজয়ন্তীতে জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি। শ্রোতাবন্ধু, আজ ঋষি অরবিন্দ ঘোষের জীবনী ও স্বাধীনতা সংগ্রামে ওনার অবদান সম্পর্কে অনেক কিছু তথ্য জানাবেন। আজ আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি কল্যাণ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ডক্টর শ্যামাপদ মণ্ডলকে। আসুন শোনা যাক ঋষি অরবিন্দের ওপর এই প্রতিবেদনটি।
1: নমস্কার। ঋষি অরবিন্দ ঘোষের জীবনী ও ভারতের স্বাধীনতা সংগ্রামে তাঁর অবদান। আমি প্রথমেই আকাশবাণী চাইবাসা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই সাতরং বাংলা অনুষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত উপস্থাপিকাদেরও। নতুন প্রজন্ম যখন অগ্নিযুগের অগ্নি সন্তানদের ভুলে যেতে বসেছে, তখন তাঁদিকে এই সব ক্ষণজন্মা সাহসী বীর সন্তানদের আত্মকথা স্মরণ করিয়ে দেওয়ার দায়িত্ব প্রবীণদেরই। এদেরই উদ্দেশ্যে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম লিখেছেন, বলবীর বল উন্নত মম শির, শির নেহারি ওই নত শিখর হিমাদ্রির। তিনি দেশের রাজনেতাদেরও হুঁশিয়ার করেছেন, দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। আজকের দিনে অর্থাৎ স্বাধীনতা দিবসে ঋষি অরবিন্দ ঘোষকে স্মরণ করা, শ্রদ্ধা জানানো জাতির কর্তব্য। তার সম্বন্ধে স্বল্প সময়ে দু চার কথা বলে আমি তাকে শ্রদ্ধাঞ্জলি ও প্রণাম নিবেদন করি। শ্রী অরবিন্দ ঘোষের জন্ম 1872 সালের 15 আগস্ট পশ্চিমবঙ্গের হুগলি জেলায়। বাবা খ্যাতনামা চিকিৎসক, তিনি অধুনা বাংলাদেশের রংপুর জেলার সিভিল সার্জন ডাক্তার কৃষ্ণদন ঘোষ ও মা স্বর্ণলতা দেবী। 7 বছর বয়সে অরবিন্দ ও বড় দুই দাদাকে দার্জিলিং লরেটো কনভেন্ট স্কুলে ভর্তি করা হয়। শৈশব কাল থেকেই তিনি অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন, তাই ছেলেকে পাশ্চাত্য শিক্ষায় উচ্চ শিক্ষিত করার জন্য তাকে ইংল্যান্ডের ক্যামব্রিজ ইউনিভার্সিটির ট্রিনিটি কলেজে ভর্তি করা হয়। সেখানে তিনি ফ্রেঞ্চ, লেটিন, গ্রিক, স্প্যানিশ, জার্মান এবং ইটালিয়ান ভাষা শিক্ষালাভ করেন। 1890 সালে তিনি এখান থেকে ICS পরীক্ষায় বৃত্তি নিয়ে উত্তীর্ণ হন, কিন্তু বিদেশি চাকরিতে তার মন সায় না দেওয়ায় তিনি হর্স রাইডিং বা ঘোড়সওয়ার ব্যবহারিক পরীক্ষায় উপস্থিতই হলেন না। পরিবর্তে তিনি বরোদা স্টেট সার্ভিসের নিযুক্তিপত্র নিয়ে দেশে প্রত্যাবর্তন করেন। চল রে চল সবে ভারত সন্তান, মাতৃভূমি করে আহ্বান। বরোদা রাজ্যে প্রথম দিকে রাজ্য

প্রশাসন ও রাজস্ব বিভাগে দায়িত্ব পালন করেন। পরে বরোদা কলেজে ইংরেজির অধ্যাপক ও কলেজের প্রিন্সিপাল নিযুক্ত হন। খুবই অল্প সময়ের মধ্যে নিজ প্রতিভা ও ব্যক্তিত্বের সুবাদে তিনি ছাত্রছাত্রী সহকর্মীদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন। কিন্তু অন্তর সত্তার ডাকে তিনি বরোদা থেকে বাংলায় চলে এসে মাতৃভূমিকে পরাধীনতার শৃঙ্খল মুক্ত করার জন্য স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন এবং গুপ্ত অনুশীলন সমিতিতে যোগ দেন। এর মধ্যে কলকাতা মানিকতলায় বোমা কারখানা উদ্ভাবন মামলায় শ্রী অরবিন্দ ঘোষকে গ্রেপ্তার করে আলিপুর সেন্ট্রাল জেলে অন্যান্য বিপ্লবী আন্দোলনকারীদের সঙ্গে রাখা হয়। ভারতবর্ষে তো মীরজাফর মীরকাসিমদের অভাব হয় না। এখানেও তিনি লক্ষ্য করলেন নরেন্দ্রনাথ গোস্বামী নামে এক ব্যক্তি গোপনে ব্রিটিশদের রাজসাক্ষী হয়ে গোপন তথ্য ইংরেজদের কাছে সরবরাহ করছে। তাই কানাইলাল দত্ত ও অরবিন্দ দুজনে তাকে গুলি করে হত্যা করেন। এই মামলায় আদালত কানাইলালকে ফাঁসির হুকুম দেন এবং অরবিন্দের বিরুদ্ধে সঠিক প্রমাণ তথ্য জোগাড় করতে না পারায় তিনি সসম্মানে মুক্তি পান। শ্রী অরবিন্দ 29 বছর বয়সে রাজনারায়ণ বসুর 14 বছরের কন্যাকে বিবাহ করেন। কন্যার নাম মৃণালিনী দেবী। বিয়ে নামমাত্র, কারণ তিনি দাম্পত্য সুখ ভোগ করার জন্য আসেননি। স্ত্রীও তাকে তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য ভাগ্যের পরিহাস মেনে সহযোগিতা করে গেছেন। জেল থেকে মুক্তি পাওয়ার পর তিনি বন্দে মাতরম পত্রিকা সম্পাদন করেন। সেখানে সম্পাদকীয়তে দেশদ্রোহিতার তথ্য পাওয়ায় তাকে পুনরায় জেলে বন্দি করা হয় এবং অন্ধকার সেলে রাখা হয়। আর্থিক দৈন্যতার জন্য মামলা চালানো অসম্ভব হয়ে ওঠে, কিন্তু এগিয়ে আসেন স্বনামধন্য ব্যারিস্টার দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। তিনি কোর্টে সওয়াল করেন, স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার, স্বাধীনতার জন্য আন্দোলন করা যদি অপরাধ হয় তবে অবশ্যই অরবিন্দ অপরাধী। এই সবালে বিচারক সন্তুষ্ট হয়ে অরবিন্দকে বেকসুর খালাস দেন। জেলের সেলে থাকাকালীন তিনি অনুভব করেন যে সেলের হঠাৎ দরজা খুলে তার পরম আরাধ্য স্বামী বিবেকানন্দ তাকে দর্শন দেন। তিনি ছিলেন আত্মত্যাগী, দেশপ্রেমী, দার্শনিক, সমাজ সংস্কারক, মানব দরদী ও সাহিত্যিক। লাইফ ডিভাইন, দি মাদার, ইন্টিগ্রেল যোগ, সিনথেসিস অব যোগ ইত্যাদি বহু অমূল্য গ্রন্থের রচনা করেন। এরপর তিনি আন্দোলনের মূল স্রোত থেকে সরে গিয়ে পণ্ডিচেরি চলে যান এবং যোগ ক্রিয়ার দ্বারা আত্মার মুক্তি সাধনা করেন। তখন পণ্ডিচেরি ছিল ফরাসিদের নিয়ন্ত্রণে। পণ্ডিচেরিতেই শ্রী অরবিন্দের সঙ্গে মডেম মেরির আলাপ হয়। মেরি ছিলেন আইরিশ মহিলা। ঋষি অরবিন্দ তাকে মন্ত্র দীক্ষা দিয়ে ভাব ও শিষ্যা করে তোলেন। পরবর্তীকালে তিনি শ্রীমা নামে পরিচিত হন এবং সম্পূর্ণ জীবন মানব কল্যাণের জন্য পণ্ডিচেরিতে থেকে কাজ করে যান। তার ব্রত ছিল, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে। শ্রী অরবিন্দের দর্শন ছিল আধ্যাত্মিকতার উপর ভিত্তি করে ঐশ্বরিক জীবনে মানব জীবনের বিবর্তন ও প্রতিফলিত করা এবং তা সমষ্টি যোগের দ্বারাই সম্ভব। সাধনার দ্বারাই পার্থিব জীবন থেকে দৈব জীবনে উন্নত হওয়া যায়। ইন্টিগ্রাল যোগ বা সিনথেসিস অব যোগ ক্রিয়া অনুশীলনে মানব থেকে মহামানবে উত্তীর্ণ হওয়া সম্ভব। এই দিব্যময় জীবন, যার প্রাথমিক জীবন ছিল অত্যন্ত মসৃণ কিন্তু ঘাত প্রতিঘাত হয়ে খেতে মানব কল্যাণে বরিশধারার মাঝে শান্তির বাড়ি হয়ে বর্ষিত হচ্ছে। এই মহামানব 1950 সালের 5ই অগাস্ট পণ্ডিচেরির অরোভিলে মহাপ্রাণ লাভ করেন। বিপ্লবী মহানায়ক, প্রতিটি মানুষের হৃদয়ে ঋষি অরবিন্দ হয়ে অবস্থান করছেন। তাই বলি, হে বিপ্লবী বীর, এনেছিলে সঙ্গী করে মৃত্যুহীন প্রাণ, জীবনে তাহাই তুমি করে গেলে দান, লহ লহ প্রণাম। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা, তোমাতে বিশ্বময়ী বিশ্ব মায়ের আঁচল পাতা। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুণ্য হোক পুণ্য হোক হে ভগবান। এই প্রেমময় ভালোবাসায় ঋষি অরবিন্দকে দেশমাতৃকার মুক্তির জন্য

0: ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ করেছিল। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র রচিত বন্দে মাতরম আনন্দমঠ উপন্যাসেই বন্ধ থেকে যেত। তাকে শ্রী অরবিন্দ বিশ্বের দরবারে পৌঁছে দেন এবং সাহিত্য সম্রাটকে ঋষি উপাধি দিয়ে ভূষিত করেন। আজ বন্দে মাতরম দেশবাসীর কাছে একটি মন্ত্র। এই মন্ত্র তৎকালীন যুগেও বিপ্লবীরা হাসি মুখে বন্দে মাতরম ধ্বনি দিয়ে জীবনের পরম ত্যাগ দিয়ে ফাঁসির কাঠে জীবন উৎসর্গ করে গেছেন। ধন্যবাদ। বন্দে মাতরম।
1: শ্রোতা বন্ধু, আজকের মতো বাংলা সাতরং অনুষ্ঠান এখানেই শেষ করছি। আজ অনুষ্ঠান উপস্থাপনার দায়িত্বে ছিলাম আমি মনমোহন দত্ত ও সঙ্গে রুদ্রাণী ঘোষ। নমস্কার।